0: লস্কারি টয়বা এল ই টি লে হিজবুল মুজাহিদিন ফির ফিয়ে আন্ট্রাইনিং নালে আনি কুল না হুন কুয়ালাই মেচু তুনাই থিয়াম না চং কং বের মঙা ফু ল থেই লকা না মানুয়া প্রেসিশন স্ট্রাইক মং চুয়ান মিনিট সোম নি পঙা ছুং ইন আনবা ছু তা চট চট মেয়া পাকিস্তান সরকার ইন আহিয়ান মেউ চুয়ান হেমিয়াতানা আনমান ইন্ডিয়া জেট ফাইটার ছুয়ান ভোর রাফায়েল পাইলট তেবা ড্রোন অপারেটর চু ইন্ডিয়ার আনবেসা আনল ওম ফেললে দের মানতো ফির ফিয়ক জুয়াং আনথিয়া থ্রেনোম রামিন মানিরাম ছুং হুন আরন সাই তাক পপ পপ আবং হিয়ান পাকিস্তান পো আজাক ভে হে আনিয়াং আমল ফৌলু তুকুর ছুয়ান লামা আটুক মে নিরিয়ান সাং হি সোম হি পঙা ছুয়ান ইন্ডিয়ার ছুং সিপাই হুন পৈম সোম পানি ছুয়াং শ্রীনগর জামু পাথানকোটলে অমৃতসর আমি তু ড্রোন মিজাইল মঙ্গিন রোন লু ছুয় আতুম ভে আসেলা ইন্ডিয়া আত্ম নির্ভর এয়ার ডিফেন্স নেটওয়ার্কলে ইলেকট্রোনিক্স ওয়ারফেয়ার চুয়ান হ্যাং পাকিস্তান রালথুম তহি লং চিন মল ফৌ তাকিন আন তু থা হে ভেলে ইন্ডিয়ান এয়ারফোর্স লম চুয়ান আছান লে নান পাকিস্তান এয়ারবেস হুয়ান এম এম পানি নূর খান লে রাহিম ইয়ার খান এয়ারবেস তু আন কাপলে খালা ইন্ডিয়া ছানলে দান হি আনা তেউ তেউ খোপ মেয়া পাকিস্তান এয়ারফোর্স পুম পুয়া আন এয়ারফোর্স স্ট্রাকচার যা সোম হি লাই মে আছিয়ত ফা বা কা হ্যাং এয়ারবেস হ্যাঙ্গার আনতি মে থা দা ইন ছুং উম আমেরিকা থা সিয়াম এফ সিক্সটিন জেট ফাইটার পাখাতলে সিপাই বুমরফুর চি থিয়েন সি ওয়ান থার্টি হারকিউলেস ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট পাখাচু ইন্ডিয়া মিজাইল হিয়ান ফু ইন আন্ডার হাল বেক বুক আনি হ্যাং পাকিস্তান এয়ারফোর্স মুন পুই হোম অফ পাকিস্তানিস এয়ার মোবিলিটি কমান থি আছে সাকলে পাকিস্তান ডেপুটি প্রাইম মিনিস্টার হিয়াল পয়েন আহুনা আকাল চি হে হে আনি খা
1: নিকুম সাং হি সোম হি পঙা মে নি সোম হি পারু খান মে নি সোম হি পানি খান ইন্টেলিজেন্স ব্যুরো আই বি তিছুয়ান মি ফির ফিয়াক ছেন খাচু শ্রীনগর দাইফেম দ চিংগম ন্যাশনাল পার্ক মুপুয়া আনোম তি আনশিয়া হ্যাং ফির ফিয়াক তে হি আনমানি তোকা আনফিং বে হলে মায়া মোবাইল ফোন আনমান পয়েন রে লোতে আনোলা আনমান জো নুয়া আন অফ লে মাই চিনা আমার রোচু সিপাই লাম ফিন আনসেল থে দলবা ইন্ডিয়ান আর্মি লাম হিয়ান হ্যাং মি ফির ফিয়াক তে আলট্রা সিগনাল মন সুয়াক তুরিন খানি সুয়াং লাই মাই ক্লাং সাং লমালে রাম নুয়া থেটোপ আনসুয়া তিছুয়ান সাং নি সোম নি পঙা জুলাই নি সোম নি পানি চুয়ান আর্মি সেন্সর এন্ড ট্রেকিং থিয়াম না মঙ্গিন ফির ফিয়াক তে অমনা অপারেশনাল গ্রিড চু কিলোমিটার জানি সোমঙা বিয়াল আটিং কিলোমিটার সোম নি পঙা বিয়াল আনসোর জিম থে তা আিছুয়ান সাং নি সোম নি পঙা জুলাই নি সোম নি পারিয়াত ফোর্থ পারা স্পেশাল ফোর্সেস টিম তিছুয়ান ফিম খুর তাকা দরকার সোম চুয়াং কিলোমিটার থুম আন্দাব নু চুয়ান শ্রীনগর দাই ফেম হরওয়ান লিডুয়াস আন্তি মুনা চুয়ান আনমিজোন ফির ফিয়াক হৌতু পথুম তেচু হুয়াল চেপিন নস তাকা আনিন কা নুয়া আনবাই হিয়ান কা প্লুম তবেক আনি সরকার লাই পুই চুয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এন আই এ মালাক না মঙ্গিন ফোর্থ পারা স্পেশাল ফোর্স টেন আন কা হুম তাক তে রুয়াং চু হেলপোল আমি আনিং এটি আন মা আনি ল পুই বোম তুলে আন থু রোয়াল পুই অ্যারেস্টেড লোকালস তে আনহান ফিয়া তিরা হে বাক আহিয়ান সিপাই তেন আন রাল থুয়াম রাইফল পথুম আন লাক সাকতে চু চন্ডিগড় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি আন এন্ডিক নুয়া পাহলগাম বে না আলাই কার্টু রুয়াক কার্ট্রিজেস নেন চুয়ান আ ব্যারেল ছুং নু চু ছুইন আলো ইন মিল থাপ বোকা হেমলাক না আবং হিয়ান পাহলগাম ভিকটিম তে চুয়ান রো রেল না দিক তাক ইনস্ট্যান্ট জাস্টিস আন মূতি হোম মিনিস্টার অমিত শাহ চুয়ান পার্লামেন্ট আলো পুয়াং তো বোক আনি
0: খাতি জং খা তুন ট্রুম স্পটলাইট প্রোগ্রাম অপারেশন সিন্দুর চম্পাফাক ভৈখান না পুয়ালা নিউজ সার্ভিসেস ডিভিশন নিউ দিল্লি না প্রোগ্রাম বোয়াত সাই মিজো টঙা লেলিন কানাই থা খো থাই চু আনি আ রিজিনাল নিউজ ইউনিট আইজোল টঙা তি ছু আনি হে হি আকাশবাণী আইজোল আনি
2: Spotlight.
3: হে হি আকাশবাণী আইজোল নি তুনা চুয়ান লেন খোম জাই কেন গাই থা আঙা তুন চুমা চুয়ান আর সাং জি কালে আপোল তে বাক ক্লাং মোই লে আপোল তেন লেন খোম জাই আন সক কেন গাই থাদোন নি আমসে বেরা কেন গাই থাক তোর হি তুনা আথার মাই না এং নোয়া মা তি হ্লা নি আ ক্লাং মোই লে আপা আপোল তে সকনি এলো গাই থাং ও